0: সব দেশাকা অইলিও তো সাথে এসে পাঠপ্লো চার মেরা হাসকর রেডিও আদি খোলে রসাই কিয়া হো।
1: নমস্কার, ম দেবীরাম পরাজুলী জিরে খোর্সানীকে বোগলায়ো তপাই এতিখেরা শুনে হুনুন্চ আদি খোলা এফএম 105.4।